ভোর কি বেলা তাজগি ভরি শুরুয়াত। ভোর কি বেলা তাজগি ভরি শুরুয়াত।